পর দিন মুখপত্র রোকমভোগ কবারী সাধন নগর একিম গড়ের সম্বন্ধে সূচনা আদরণী সেবাগ্রাহী মহানুভাবহর তপাইলে আফ্নো সওয়ারী সাধনকো বাস্তব রূপমা বুঝাউনু পর্ने সওয়ারী কর নবীকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা লাগি সম্বন্ধিত यातायात কার্যালয়মা গৈর কর প্রিন্ট মাঙ্গ ব্যাংক ভৌচার গর্ন অগি সওয়ারী কর তথা বস্তুর একিম গর্ন তথা কর বুঝাইপছি প্রাপ্ত হুনে বিমা আফ্নো বুঝাইকো করকো রকম র আফ্নো সওয়ারী নম্বর একিম গর্ন হুন यस्तै सूचना मार्फत अनुरोध गरिन्छ। कोशी प्रदेश सरकार आन्तरिक मामला तथा कानून मन्त्रालय विराट नगर हिंसाबाट बचाउ र बचाउ यौनचन्य हिंसा सामाजिक अपराध हो। बाल बालिका यौनचन्य हिंसाको दुखीमा हुन सक्छन्। हिंसा छिमेकी आफन्त साथीभाइ परिचित नातेदार परिस्थितिबाट हुन सक्छ। अभिभावकले आफ्ना छोराछोरीको व्यवहार ख्याल राखौं। बाल बालिकाको चालचलन पानी बेहोरा अस्वाभाविक परिवर्तन आएको हुन सक्छ। त्यस्तो पाइने उनीहरूसँग तत्काल कुरा गरौं। बाल बालिकासँग नियमित सम्वाद पनि गरौं। आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय खुसी प्रदेशद्वारा जनहितमा आज